0: ही उजाला रेडियो का प्रोग्राम में मृत्यु समाचार आप सुने।
1: यू आर
2: Dit is Tim Schaap van de ANWB. Een korte file voor de Duitse grenscontrole op de A12, komende vanuit Arnhem. Vanaf knooppunt Ouddijk 10 minuten. En tot zover de ANWB verkeersinformatie.
3: Namaste, mijn naam is Alka Yagnik en aap sun rahe hain Ujala Radio.
4: Jiya chale, ja chale. Jiya